আচ্ছা জি, মেসেজ কড়াই দেই, চা মেসেজ কড়াই দেই। ওয়াইকুম আছে তারিক ভাই, সরি মাশি এন্ড ওয়েলকাম পখির রুগলি, আওয়াজ বিলকুল ওকে দেই মুসকান হটক ডের মনে না মুসকান হটক মেসেজ কো বলে লুই হাজাশি কল রিসি হো মজিদ কল চুকম দাগে পর সরি নোর কল মজিদ নশম শম বলে জকে টাইম চুকম দের সর কম দে দিল নো দিল রুবা হটক মেসেজ কড়ে তো ডের জিয়া তো মনে কি বিচ মেসেজ দেবো ক শান কসমেটিক সেন্টার মেইন বাজার আজম নোর প্লাজা শপ নম্বর ইন দোকান নম্বর 38 ইশমা টুল ব্রডি গুড সরমিলা বিজি اور دینا الوا اور ویسے اشما پروڈکٹس او خصلی سرا مطلب یو اشما صرف چکم گفٹ ہے بہاں ور کولی کی جی صحیح ڈیرا مننا شان کاسمیٹک میسج دیو کو پروگرام کی یو جہان مننا دینا الوا چ میسج کر دی وچ بھائی ভাই মাতে হ্যাঁ রিজল্ট রুকড়ে দে ইশমা হার্বল অয়েল সর মত চুকুন মেসেজ করে তো ডেরা জিয়া তো মনে না কেউ ওর গাম কে মেসেজ কে বলে ইও জাহান মনে না দিন এলবা বেছে আসসালাম আলাইকুম সো দানিশ ও বেছে অবল টাঙ্ক সিটি কে ওয়াজিরাবাদ না হবরে কবো বেছে প্রোডাক্ট মে ইউজ করি দি ডের বেস্ট রিজল্ট ইয়ে রকড়াই দাই সাই ডের মনে না দানিশ টাঙ্ক নে মেসেজ বকো লোই সড়ে সে ইউ জাহান মনে না বেছে আসসালাম আলাইকুম ভাই মে মোহাম্মদ জান হো কড়কড় ওয়াম সে মাশাল ইশমা প্রোডাক্ট কে বহুত জবরদস্ত হ্যাঁ খাসকর সিরফ ও সিরফ খাসকর সরফ নে হমারে পুরানে কপড়ে নয়া কর দিয়ে হ্যাঁ সাই ডের মনে না থ্যাংক ইউ সো মচ মেসেজ কে বলে ইউ জাহান মনে না চে প্রোগ্রাম সাথে মেসেজ বুক ডেরা জিয়া তা মনে না

0: করছি। নেক্সট কালার চিনুসা কালারে শক্তি। আসসালামু আলাইকুম। জি জনাব আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম
0: আসসালাম। করেন জি শাই আলাবো করম দশে গড়ি জি তো সে শাই ওর ওর মে শক্তি কিমসেনা
1: আবেদ মাইদুন কলিনা
0: আবেদ কিম কলিনা
1: মাইদুন মাইদুন
0: আচ্ছা কোহে ময়দানা
1: ওহো
0: জি সরেঙ্গে আবেদ সদা ওয়েলকাম জি তোরা লরে না জি
1: গড়দের কৃষ্ণ গড়তে কলা কাল তক ও কি পিজি উইচ বেটা লাইফ পৃথিবী বে চগাবে
0: না আচ্ছা জি ঢের মাযরাত তে না ওড়ে ও বিলকুল দেশ ধড়স না বলি কে মোহ সরল স্থান না জি কুরবান খপান শে পদে মনে মোহ বিহি পদে কে সরল নাস্তা হাজি বিলকুল চিকিম রিং ওলা গি কেনা দাল তকে আসল কিসম মসালি ভি সহি দে কেনা সহি সহি কুরবান বিলকুল তপ হকমন্দে খুদা দেখে ইস পতাই নে লাগি জিকলে পকাল মনে নাম্বার রোগো কেনা গাচি দে চা কাল ভি হম উচতি জি ঠিক সলাই
1: না বলা ওরেজ নমোজ